0: نوديها كم ميجا هرتز تبعي اف ام.
1: আৰগন মেঙ্গে কম ইক্তিসাদী গতম ফুদুন তেরি কমকং হেদেনি আৰগন মেঙ্গে আমিল্লা ফুদুন তেরিকং ইতুরকোকিং একগামা কাণ ফালতাকুং আদি দাণ্ডু বিনতাকুং উফেদুন তেরিকং ইতুরকো আৰগন মেঙ্গে ইক্তিসাদ হারদনা কুরমা মাসেকে কুরমা তো

0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহা কো মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেভি

0: ঈশা সুয়ানে কুরন্তা
1: কব্বালা
0: দিবেহি বহুগ সুকুম কুরে বেয়া কুরতা কি কবা
1: আলিফু সিনু নুনু তা শাবিয়ন
0: রাঙ্গালু ফেনবেরুং এমে ম্যাক কবুনানি কি হিনে
1: নানে ফুলফিলব
0: ওয়ারার রাঙ্গালু ওহে তা ফেননিগু মেবুনম কি কবা
1: লিবে ফুরসত গে বেনুং হেফু মাড কবলা কি কুরন কুরা সুয়ালত তমি
0: মি তৈয়ারওয়ানি দিবেহি এফ এম গেনস্তে শাবিয়নি প্রোগ্রাম
1: শাবিয়নি প্রোগ্রামে দিবেহি বহুগ সুয়ালো আন্না কংগনে কো আন্নানি
0: কমমে হুকুরু আদি হনিহেরু দোহেগরে আগগটি তিরিহুগা
2: শাবিয়া

0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগু হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেভি

ইসলাম দেনুগে মতিবেরিকম বায়ান করাবাফাওয়া হাদিস ফুলে আল ইমাম আহমদ রিওয়া করাবাফাওয়া হাদিস হেগে বারনা গাওয়ানি ম্যাং আল্লাহ এদে বেফাকালুন্না রাসুল লেভি জাবির বুন আব্দুল্লাহ বিদালভি আল্লাহ রাসুল লেভি উমর বুনুল খাত্তাবা ফতুগে আহুলবেরিঙ্গে বায়কু মিহুঙ্গে আতুং লিবি বাডাগি নেভি সিটি ইং হিপ্পাবাগেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারি হাবাডাগেন একলেগে ফাণং এ সিটি বিদালভে দেভিয়ে ফহে ইতুরে কলেগে ফাণ কোফাইস করাবা বিদালভিয়ে এ হাত্তোবগে দারি কালুন্নে কলেগে ফাণ রঙ্গলং হাগিগে নুবল্লাবা এ ওয়াহকতক গাবুল কুরে বিতোয়ে তিমং কলেগে ফাণুগে ফুরানা ফুলু একলাঙ্গে ইয়াদ কুদুরে ফুলুগাওয়া কলাঙ্গে গন্দেবা বিদালওয়ামে তিয়া মামিয়ুঙ্গে গাতাম তিমং কলেগে ফাণ এ রিসালা ত্যাগেন ওয়াডাগতি সাফু সাফু কো বায়ামেগেন মাগুতুগে এ বামি হুন্না এবহি ফতুগে হুলবেরিনা তিয়া বামি হুন সুওয়ালেন নুকুরাশে এমিহুন তেদ বহুন জবাবু দিফিনামা তিয়াবামিহুন এবস দুগু কোফানে নুয়াতা এবামিহুন দুগু বহুন জবাবু দিফিনামা তিয়াবামিহুন এবস তেদু কোফা হুটে তিমা কালেগে ফাণুগে ফুরানা ফুলু একলাঙ্গে ইয়াদু গুদুরে ফুলু গাওয়া কালাং গন্দেবা বিতাড়ুমে মিয়াদু সালাম লেভি মুসাগে ফাণু দিরি দুনিয়ে গা হুন নেবিনামা একলেগে ফাণাম বেস তিমা কালেগে ফাণা তাবাবে ওয়াডা গন্নামন জহি ওয়াডা গতি হে কেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে মি মতিবেরি বাসফুলাকি ওয়ারক গিনা কান্তাতকে বায়াং কোরা ওয়াফাওয়া বাসফুলে ইসলাম দীনাকি ইনসানুগে এমমে হা কান্তাতং হাল্লুকো দিনমগে কাবিল কং হুরি দীনে কামা ইসলাম দীনে ফহু এহেন এবস দীনে আল্লাহ গাবুল নু কোরা ওয়ানে কাম মি বাসফুলম ওয়ারা সাফ কোন দে হবে হাম এহেমমে এহেন দীন দীনুগে মি হুঙ্গে ওয়াহকাতং আডু হুমুগা ইসলাম দীনা গেল্লুমে বিদানে কামে কোগে নুয়ানে কাং এঙ্গে এহেনি এফাদ মিহুঙ্গে সাবাবুং মি দিন গাবুলু কোগ্গেন হুরি মিহেগে আকীদায় কুডবিয়াস উনিকামেন আতুয়েদা ফাদ কামে কোগ্গেন নুয়ানেকাং এঙ্গে শাক্কেনে মিয়েদু মুসলিমম মাগফুরেদ্দমং একি সিফাসিফাগা মি দিনুগে আদুউম মাসেকে কুরামুং গেন্দা দুয়াসওয়ারেগা মি বিসনালুং কোম্মেহেম বেনুন নুগুতায়ে হিতাম মেরিতি কো দেকেবে ওয়াহাকে নামাবেস বাতিল দিন তাওগে ওয়াহাকে কি হাগিগতেন্নে ওয়াহাকে তাকে

ইসলাম দেনুগে মাতিবেরিকম বায়ান করাবাফাওয়া হাদিস ফুলে আল ইমাম আহমদ রিওয়া করাবাফাওয়া হাদিস হেগে বারনা গাওয়ানি ম্যাং আল্লাহ এদে বেফাকালুননা রাসুল লেভি জাবির বুন আব্দুল্লাহ বিদালভিয়ে আল্লাহ রাসুল লেভি উমর বুনুল খাত্তাব ফতুগে আহুল ওয়েরেঙ্গে বায়কু মিহুঙ্গে আতুং লিবি ওয়াডাগে নেভি সিটি ইং হিপ্পাওয়াগেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারি হাওয়াডাগেন একলেগে ফাণং এ সিটি বিদালভে দেভিয়ে ফহে ইতুরে কলেগে ফাণ কোফাইস করাবা বিদালভিয়ে এ হাত্তোবগে দারি কালুননে কলেগে ফাণ রঙ্গলং হাগিগে নুবল্লাবা এ ওয়াহকতক গাবুল কুরে বিতোয়ে তিমং কলেগে ফাণুগে ফুরানা ফুলু একলাঙ্গে ইয়াদু কুদুরে ফুলুগাওয়া কলাঙ্গে গন্দেবা বিদালওয়ামে তিয়া মামিয়ুঙ্গে গাতাম তিমং কলেগে ফাণ এ রিসালাতাগেন ওয়াডাগতি সাফু সাফু কো বায়ামেগেন মাগুতুগে এ বামি হুন্না এবহি ফতুগে হুলওয়েরিনা তিয়া বামি হুন সুওয়ালেন নুকুরাশে এমি হুন তেদ বহুন জবাব দিফিনামা তিয়া বামি হুন এবস দগু কো ফাণে নুয়াতা এ বামি হুন দগু বহুন জবাব দিফিনামা তিয়া বামি হুন এবস তেদ কো ফা হুটে তিমা কালেগে ফাণুগে ফুরানা ফুলু একলাঙ্গে ইয়াদু গুদুরে ফুলু গাওয়া কালাং গন্দে বাবি তাড়ুমে মিয়াদু সালাম লেভি মুসাগে ফাণু দিরি দুনিয়ে গা হুন নেবিনামা একলেগে ফাণাম বেস তিমা কালেগে ফাণা তাবাবে ওয়াডা গন্নাম জহি ওয়াডা গতি হে কেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে মি মাতিবেরি বাসফুলাকি ওয়ারক গিনা কান্তাতকে বায়াং কোরা ওয়াফাওয়া বাসফুলে ইসলাম দীনাকি ইনসানুগে এমমে হা কান্তাতং হাল্লুক দিনুমগে কাবিল কং হুরি দীনে কামা ইসলাম দীনে ফহু এহেন এবস দীনে আল্লাহ গাবুলু নুকুরা ওয়ানে কাম মি বাসফুলম ওয়ারা সাফ কোন দে হবে হামা এহেমমে এহেন দীন দীনুগে মি হুঙ্গে ওয়াহকাতং আড়ু হুমুগা ইসলাম দীনা গেল্লুমে বেদানে কামে কোগে নুয়ানে কাং এঙ্গে এহেনি এফদা মি হুঙ্গে সাবাবুম মি দীন গাবুলু কোগেন হুরি মি হেগে আকীদায়া কুডা বিয়স উনি কামেন আতু এদা ফাদা কামে কোগে নুয়ানে কাং এঙ্গে শাককেনে মেদ মুসলিমম মাগফুরদমন একি সিফাসিফাগা মিদিনুগে আদুবম মাসেকে কোরামু গেন্দা দোসবারেগা মি বিসনালং কম মেহেম বেনুন নুগুতাই হিতাম মেরিতি কো দেকেবে ওয়াহাকে নামাবেস বাতিল দিন তাওগে ওয়াহাকে কি হাকিগতেন নে ওয়াহাকে তাকে

আল্লাহ রাঙ্গালু বাহেগ্যে মিসাল জেসেবি কম ফাদে কুমকাং খালে ফান দেখবাডা নুগান্নবম ধোয়ে এই এ গাহেগ্যে মুতা বিমগা হারুলাফা হুন্না আদি এ গাহেগ্যে গোফিতা বিয়কুম হেদি মাচ্চং উফলিফাওয়া রাঙ্গালু গাহেগ্যে মিসালে।

0: সবই হেও নোয়ানে ডিলিট করে করে আমি আর করে আর ইংহিমানি বেরুয়ের কার্টুন ইংহিম বিয়া ডিলিট করে
1: আজকা হেমন হেমন শাফিগে আতুগা বার জহালে দিজওয়ানুগে হুনুমুগে আটুম এহিমে মগুমতিগে ফালুকম ফিল হাগেন দিয়া সমাসা কুরুন তাকা লোপিগে ওয়াহাগে তাকুন মি দে লোপ ফেরিংগে মি ফদা কমমে মেহি ফিলেন আন্নানি ফালু ফিল ওয়া দেমু দেমি হুগে হারাকাত তাকা ওয়াহাগে তাকুন মি ইহাদ দুহুগে আলতো লোপ ফেরিং হেম বালা বায়কা সিফাবে দানে

আদি একলাঙ্গে হাদরত তিয়বা মিহুন দেন বিখম মে ইচ্ছে একলাঙ্গে তিয়বা মিহুন না দিব্যে আল্লাহগে নিয়ামত তিয়বা মিহুন গুনা নম তিয়বা মিহুন নক এ নিয়ামত আদদেন নুকুরবে হুটে হামাকাশ্বরুম ইনসানাই আনিয়া বেরুম বড়ু শুকুরুকুরুন নেমি হেকে

আলামেঙ্গে বেরি রসকালাক হামা কাশরং আলুগে দারিং খুরে বায়াকু গাহের রুখেন ওয়া দি ইগা হরমেত্রি কুরব্বা ফাওয়া ই বরসকালাঙ্গে গেফুল আরিহুগা ওয়াজম বেরি কফিমে আড়ুগে বেরি রসকালাক এউরেন নামাত কায়েম কুম উলুমঠকে ফাহে মি সকুং কুরে বাইগে হিত এউরেঙ্গে ফরাত লম্বাওয়ান দেব আদি মেওয়া তকুং এউরেন রিজকু দেব্বান দেব এই এউরেন শুকুর বেরি উমঠকে।